আজ সোমবার, 23 ভাদ্র 1948 শকাব্দ, 14 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 27 ভাদ্র 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5:24:54, সূর্যাস্ত 5:39:34। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:21।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ।

0: Lord Ganesh at their homes and worship them. The festivities conclude with the grand event of Ganesh Visarjan, where the idols of Lord Ganesh are immersed in water bodies, symbolizing the cycle of creation and dissolution. The idols are carried in grand procession from homes and pandals to rivers, lakes or seas, accompanied by chants of Ganpati Bappa Moria, bhajans and dances. Ganesh Chaturthi is a major attraction in Maharashtra, where people celebrate it with great zeal. President Draupadi Murmu has extended greetings to the people on the occasion of Ganesh Chaturthi. In her message, she said Lord Ganesh symbolizes wisdom, prosperity and auspicious beginnings. The president prayed that Lord Ganesh brings happiness, peace and prosperity to everyone. India produced a commanding all-round performance to defeat Sri Lanka by 72 runs in the Women's Asia Cup 2026 final in Dubai last night, securing a record-extending 8th Asia Cup title. The victory also helped India avenge their defeat to Sri Lanka in the 2024 final. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in the first T20 international at Arun Jaitley Stadium in Delhi last night, taking a 1-0 lead in the 3-match series. After India won the toss and chose to bowl first, Afghanistan struggled early and collapsed to 43 for 5. Top-ranked India's Dheeraj Bumadevara scripted history by becoming the first Indian male recurve archer to win gold at the World Cup final, edging Japan's Nakanishi Jr. in a thrilling shoot-off at Saltillo in Mexico. And that is the end of this news bulletin.
1: Akash Bani Kolkata Anushthan Shunchen Sanchayita Prachar Tarange Medium Wave 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দিই আজ 14 সেপ্টেম্বর 2026 সোমবারের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস। বেগুনের কলম চারা এই বিষয়ে বলেছেন ডক্টর সায়ন সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি এই বিষয়ে বলেছেন ডাক্তার মধুমিতা দুবে। সকাল 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 8:00 বিজ্ঞানের খবর লিখেছেন গোপী দে সরকার। সকাল 8:05 নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা বর্ধমানের পুনবিবি বলেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন ঠুমরি, দাদরা এবং কাজরি শিল্পী সঞ্জনা চক্রবর্তী। সকাল 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের তৃতীয় পর্ব। সকাল 10:00 গানের ভেলা উপস্থাপনা থাকবেন সঞ্চয়িতা দাঁ। 11:00 যুববাণী অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন সৌরিক ঘোষ ও চয়নিকা ধারা। 12:00 পল্লব ঘোষের কণ্ঠে আধুনিক গান। 12:15 দোতারা শিল্পী সৌমেন্দ্র দাস। 12:33 গ্রাম বাংলার অনুষ্ঠান উনজমির তুন ফসল উপস্থাপনে থাকবেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল আইনের দর্পণে উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা দত্ত। এটি সরাসরি স্টুডিও থেকে শোনা যাবে। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য। সন্ধ্যা 6:05 এবং 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় বুকে জল জমা বলবেন ডাক্তার অমিতাভ সেনগুপ্ত। সাক্ষাৎকার গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রত্না সাহা। 9:30 দৃষ্টিপথ মাইক্রো প্লাস্টিকের বিপদ আলোচনায় অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও ডক্টর মধুরিনা মজুমদার। 10টায় বাংলা ছায়াছবির গান, 10টা বেজে 30 মিনিটে সংহিতা সেনের কণ্ঠে রবীন্দ্র।

সঙ্গীত। মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনবেন রাত 10:45 এবং রাত 11:10 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, শুনবেন সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শরৎ শিল্পী পণ্ডিত রঞ্জিত সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষ শুনবেন 233তম পর্ব। 6:45 মানসী কুণ্ডুর কণ্ঠে শ্যামাসঙ্গীত। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা নীনা মোদক। 8:30 নজরুল গীতি শিল্পী পল্লব ঘোষ। সৌমেন্দু দাসের কণ্ঠে শুনবেন দোতারা, সৌমেন্দু দাসের পরিবেশন শুনবেন দোতারা। 8:50 9:10 দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত পডকাস্ট সিরিজ প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ শুনবেন প্রথম পর্ব। 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামাসঙ্গীত শিল্পী মানসী কুণ্ডু, 5:20 উর্বশী, সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুল গুলশান, 7:10 শিল্প সংলাপ হস্তশিল্পের স্বনির্ভর মহিলা, এ বিষয়ে শেলী সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। সন্ধ্যা 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 14 সেপ্টেম্বর 2026 সোমবারের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শরৎ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। প্রথমে শুনবেন রাগ ললিত, তারপর রাগ টোরি।

এতক্ষণ শুনলেন শরৎ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। প্রথমে শুনলেন রাগ ললিত, তারপর রাগ টোরি, শেষ হল সুবদ্ধ সঙ্গীত আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আজকে শিল্পী সংহিতা সেন।

শেষ হল রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন সংহিতা সেন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রামচরিত মানস। আজ শুনবেন 233তম পর্ব।

শেষ হল রামচরিতমানস। আজ শুনলেন পর্ব 233, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন প্রাচীন শ্যামাসঙ্গীত। আজকের শিল্পী মানসী কুণ্ডু।

শেষ হলো প্রাচীন শ্যামসংগীত। আজকে শিল্পী ছিলেন মানসী কুণ্ডু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের সকালে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু নীনা। বন্ধু, প্রতিদিনই তো থাকে নানা ঘটনার ঘনঘটা, তাই আজকের দিনেও নানান ধরনের ঘটনা তাৎপর্য খুঁজে পাওয়া যায়। তাই অনুষ্ঠানের শুরুতে তোমার সঙ্গে আমি আলোচনা করব সেই সমস্ত ঘটনার ঘনঘটা নিয়ে। তবে তুমি আছো আমার সঙ্গে, এখন যুববাণীর অনুষ্ঠানে শুনতে থাকো আমার সঙ্গেই।
1: আজ এই দিনে
0: বন্ধু, আজকের দিনেই 1752 সালে ব্রিটিশ সাম্রাজ্যের গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ হয় এবং 11 দিন সেখান থেকে বাদ হয়ে যায়। আবার 1804 সালে আবহাওয়া গবেষণার কাছে প্রথম বেলুন ব্যবহার করা হয়। 1814 সালের আজকের দিনেই ফ্রান্সিস স্কট কি ফোর্ট ম্যাকহেনরি রক্ষার উপরে কবিতা রচনা করেন, যা পরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয়। আবার 1943 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওয়েহার মাঘট গ্রিসের ভিয়েনস অঞ্চলে প্রতিশোধমূলক অভিযান চালায়। ১৯৫৪ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন তোস্কোয়ে গ্রামের কাছে গোপন পারমাণবিক পরীক্ষা চালায়। আবার 1959 সালের আজকের দিনে প্রথম মহাশূন্য যান সোভিয়েতের লুনিক টু চাঁদে অবতরণ হয়। 1984 সালের আজকের দিনে জো কেটিঙ্গার একা গ্যাস বেলুনে পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর ছায়। আবার 1985 সালের আজকের দিনেই মালয়েশিয়ার দীর্ঘতম সেতু পেনাং সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আবার 1989 সালের আজকের দিনে FW.D. ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তোমার জেনে ভালো লাগবে জানো বন্ধু, আজকের দিনে 1995 সালে কলকাতায় প্রথম পাতাল রেল শুরু হয়। আজকের দিনে বন্ধু বেশ কিছু মানুষের জন্মদিন পাওয়া যায়, যেমন 1909 সালের 14 সেপ্টেম্বর সুবোধ ঘোষ, যিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখক এবং বিশিষ্ট কথা সাহিত্যে, আজ তাঁর জন্মদিন। আবার 1913 সালের আজকের দিনেই জ্যাকব আরবেঞ্জ, যিনি ছিলেন গুয়েতেমালার বিশিষ্ট বিপ্লবী এবং ভূমি সংস্কার আন্দোলনের পুরোধা, আজ তারও জন্মদিন। আবার 1920 সালের আজকের দিনেই লরেন্স রবার্ট ক্লাইন, যিনি হলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ, আজ তাঁরও জন্মদিন। 1928 সালের আজকের দিনেই আলবের্তো কোর্তা, যিনি কিউবান আলোক চিত্রশিল্পী, আজ তিনি জন্মগ্রহণ করেন। আবার 1936 সালের আজকের দিনেই ফরিদ মুরাদ, যিনি হলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক এবং ফার্মাকোলজিস্ট, আজ তাঁরও জন্মদিন। আবার 1941 সালের আজকের দিনেই রামচাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম

0: বাম হাতি স্পিনার, আজ তারও জন্মদিন। আজ জানো তো বিশেষ দিন, কিসের জন্য বলো তো? আজ গণেশ চতুর্থী। সারা দুনিয়া জুড়ে, বলতে পারো তুমি সারা ভারত জুড়ে, আজকের দিনে গণেশ চতুর্থী পালন করা হবে। আবার আজকে হিন্দি দিবসও বটে, যে হিন্দি ভাষাভাষী মানুষ আমাদের পৃথিবী জুড়ে বা ভারত জুড়ে প্রচুর পরিমাণে রয়েছে। হিন্দি আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, বলতে পারো লিঙ্কড ল্যাঙ্গুয়েজ বা মানুষের ভাষা। এই ছিল তোমার জন্য আজকের আজ এই দিনে। তোমার সঙ্গে আমার গল্প হচ্ছে যুববাণী কলকাতার সুপ্রভাত অনুষ্ঠানে।
1: আজ এই দিনে
0: বন্ধু, আমি তো চলে এসেছি তোমার সঙ্গে এই যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য। আজকে জানো তো বন্ধু, তোমার সঙ্গে একটু অন্য বিষয়ে কথা বলব। যেরকম বলে থাকি প্রতিদিন আলাদা আলাদা, ঠিক সেরকম বন্ধু, কেউ তোমার কাছে সাহায্য চাইলো, তুমি বলে দিলে হ্যাঁ। বন্ধু বাইরে যেতে চাইলো, তুমি বললে হ্যাঁ। অফিসে অতিরিক্ত কাজ দিয়ে দিল, তুমি আবারও বললে হ্যাঁ। বাড়িতে তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলা হলো, সেখানেও তুমি বলে দিলে হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, একটু থামো, এবার একটা প্রশ্ন করি তোমাকে। শেষ কবে তুমি নিজের জন্য হ্যাঁ বলেছিলে? শেষ কবে তুমি বলেছিলে যে আজ আমি একটু বিশ্রাম নেব, আজ আমার নিজের জন্য একটু সময় দরকার, এটা আমি করতে চাই না? অথবা ভীষণ সহজভাবে, না আমি এটা পারছি না। বন্ধু জানো তো, ছোটবেলা থেকেই তো আমরা শিখি যে বড়দের কথা শুনে চলতে হয়, বন্ধুদের পাশে থাকতে হয়, পরিবারের জন্য করতে হয়, অন্যকে সাহায্য করতে হয়। আর তাই অনেক সময় আমরা ভাবি যে সব কিছুতে হ্যাঁ বলতে পারাটাই বুঝি ভালো মানসিকতার লক্ষণ। তবে বন্ধু সত্যিই কি তাই? মানে সবাইকে খুশি করতে গিয়ে যদি তোমার নিজের মনটা খারাপ হয়ে যায়, অন্যের জন্য সময় দিতে গিয়ে যদি তোমার নিজের স্বপ্নগুলো পিছিয়ে যায়, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি তোমার নিজের ইচ্ছাগুলোকে বারবার চুপ করে দিতে হয়, তাহলে কি প্রশ্নটা থেকেই যায় যে সব কিছুতে হ্যাঁ বলা কি সত্যি ভালো মানসিকতার লক্ষণ? নাকি এই ভালো মানসিকতার মাঝে মাঝে মাঝে নাটা বলে দেওয়া যায়? কখনো কখনো না বলতে শেখাটাও নিজের প্রতি ভালোবাসার একটা অংশ হয়ে ওঠে। আজকের আড্ডায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, মানে না বলতে শেখা, সব কিছুতে হ্যাঁ বলা কি ভালো মানসিকতার লক্ষণ হয়? তুমি শুনছো আর আমি জানি যে এই আজকের কথাগুলোর মধ্যে তুমি কোথাও না কোথাও নিজের গল্পটা খুঁজেই পাবে। যদি কখনো এরকম হয় যে তুমি চাইছো না কিছু করতে, তুমি ভাল লাগছে না তোমার কোনো কিছুতে শুনতে, কোনো কিছু করতে, তখন তুমি এটা ভাবতে পারো যে কেউ কি জানে? জানে কি কেউ? কেউ জানে না আমার মনের কথা, আমি শুধু জানি আমার মনের কথা, আর সেই মনের কথা আমি এবার গানে গানে শুনবো। তোমাকে শোনাবো আমি শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি,

বন্ধু, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানে। তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু নীনা। আজকে আমরা বেশ জরুরি একটা বিষয় নিয়ে কথা বলছি, যে হাউ টু সে নো, না বলার সহজ উপায়। বন্ধু, এবার আমি না তোমাকে একটু নিজের কথা ভাবাবো। মানে কখনো কি তোমার এরকম মনে হয়ে যায় যে কেউ তোমার কাছে একটা কাজ চাইলো, তুমি যে কাজটা করতে চাওনি, তোমার হাতে সময় ছিল না, তারপরেও তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো। কাজটা করার পরে হয়তো তুমি নিজের মনেই বললে যে আমি আবার হ্যাঁ বললাম কেন? এই যে এই কেন, এই কেনের উত্তরটা সহজ নয়। কারণ আমরা অনেক সময় না বলতে চাই না, সেটা কিন্তু নয়, আমরা না বলতে ভয় পাই। তার অনেকগুলো কারণ আছে জানো তো। আমরা ভাবি যে মানুষটা কি ভাববে, আমরা ভাবি যদি না বলে দিই তাহলে কি ও আমাকে খারাপ মানুষ ভাবে, মানে ও কি মনে করবে যে আমি সেলফিশ, আমাদের সম্পর্কটা কি খারাপ হয়ে যাবে। আর এই চিন্তা থেকে জানো তো আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনো কখনো বলে দিই যে হ্যাঁ আমি করে দিচ্ছি। আবার আরও একটা কারণ আছে জানো তো, যে আমরা কাউকে কষ্ট দিতে চাই না। ধরো তোমার বন্ধু তোমাকে কোথাও যেতে বলছে, এরকম অনেকেই আছে যে সেদিন তাদের সত্যি মানে ভীষণ ক্লান্ত লাগছে, যেতে চাইছে না, তুমি যেতে চাইছো না, তুমি চাইলে বলতেই পারো যে আজ আমার একটু বিশ্রাম দরকার, আমি আজকে যাব না। তবে তখনই তোমার মনে হবে যে ও কষ্ট পাবে না তো, আর বন্ধুকে কষ্ট দেওয়ার ভয়ে তুমি নিজের ক্লান্তিকে উপেক্ষা করে বেরিয়ে পড়বে। আবার এরকমও দেখা যায় জানো তো, অনেক মানুষের ক্ষেত্রেই অপরাধবোধও কাজ করে। মানে অনেক সময় আমরা মনে করি যে ও আমার জন্য এত কিছু করেছে, আমি ওকে কিভাবে না বলি, ও আমার বন্ধু, ও আমার পরিবারের মানুষ, বা ও আমার সহকর্মী, আমার উপরে ভরসা করেছে। জানো তো যখনই আমরা মাথার ভিতরে এই কথাগুলো ভাবি

ও আমার জন্য এত কিছু করেছে, আমি ওকে না বলতে পারবো না, তখনই নিজের মধ্যে একটা গিল্ট তৈরি হয়। তবে এখানে জানো তো একটা কথা মনে রাখতে হবে, যে কেউ তোমার ভালো করেছে তার মানে এটা নয় যে তার প্রতিটা অনুরোধই তোমাকে মেনে নিতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করা আর নিজের বাউন্ডারি তৈরি করা দুটো একসঙ্গেই করতে হয়। আর এখন যে গুণটার কথা আমি বলবো, সেটা আমার মধ্যে তো ভরপুর আছে, সেটা হচ্ছে সবাইকে ভালো রাখার চেষ্টা। কিছু মানুষ আছে জানো তো, যারা অন্যের মুখে হাসি দেখলেই খুশি হয়, কেউ রাগ করলে অস্বস্তি বোধ করে, বা কেউ তাদের উপরে অসন্তুষ্ট হলে তারা বারবার ভাবতে থাকে যে আমি কি কিছু ভুল করলাম, আর তাই তারা নিজের পছন্দের চেয়ে অন্যের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতে শুরু করে। তবে জানো তো, সমস্যাটা এখানে যে তুমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবে না। তুমি যতই ভালো ব্যবহার করো, যতই কাউকে সাহায্য করো, নিজের ইচ্ছাকে তুমি কারোর জন্য পেছনে সরিয়ে রাখো, কেউ না কেউ তোমার উপরে অসন্তুষ্ট হবেই। তাহলে জানো তো একটা প্রশ্ন আসে, যে সবার মন রাখতে গিয়ে আমি নিজের মনটা কতদিন উপেক্ষা করব। আর একটা বড় কারণ আছে, যে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো কিছু ধারণা। দেখবে ছোটবেলায় বলা হয় যে ভালো ছেলেমেয়েরা বড়দের কথা শোনে, ভালো মানুষ সবাইকে সাহায্য করে, কারো অনুরোধ ভালো মানুষরা ফিরিয়ে দেয় না। হ্যাঁ, এই কথাগুলোর মধ্যে অবশ্যই ভালো শিক্ষা আছে, তবে এর সঙ্গে আরও একটা শিক্ষা এখানে যোগ হওয়া দরকার, যে ভালো মানুষ অন্যকে সম্মান করে আর নিজের সীমাকেও সম্মান করে। ভালো ছেলেমেয়েরা অবশ্যই বড়দের কথা শোনে, কিন্তু সে নিজের কথাও আগে শোনে। সে সবাইকে সাহায্য করে, তবে সে তার আগে নিজেকে সাহায্য করে। কারো অনুরোধ যেমন ফিরিয়ে দিতে নেই, তেমন মনের ইচ্ছাটাকেও দাবিয়ে রাখতে নেই। তুমি জানো তো বন্ধু, তুমি কাউকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে, বন্ধুর পাশে থাকবে নিশ্চয়ই, পরিবারের জন্য করবে অবশ্যই, তবে সব সময় নয়, কারণ তোমারও একটা সীমা আছে, তোমারও একটা সময় আছে, তোমারও নিজের পছন্দ অপছন্দ আছে, আর এই সীমাটাকে বোঝা স্বার্থপরতা নয়। তুমি ভাবো একটা ছোট্ট পরিস্থিতির কথা, যে তোমার একজন বন্ধু আছে যে পড়াশোনায় মোটামুটি ভালোই, তোমার সঙ্গেই পড়াশোনা করে, তোমাকে কি বলছে সে, যে আমাকে একটু নোটসটা দিস তো। তো তুমি প্রথম দিন দিয়ে দিয়েছো তাকে নোটস, নিজের বানানো নোটস, স্যারের থেকে নেওয়া নোটস, দ্বিতীয় দিন দিয়ে দিলে, তৃতীয় দিন দিয়ে দিলে, এবার তোমার নিজের পরীক্ষার প্রস্তুতি চলছে আর তোমার নিজের পড়াটা বাকি আছে, সেই নোটস থেকেই তুমি পড়বে। বন্ধু আবার বললো যে দে না, তুই তো আমাকে সবসময় দিস, আমি তো করিনি। এবার তুমি কি করবে, তুমিই তো নিজে দিয়েছ তাকে, তুমি কি নিজের পড়াটা বাদ দিয়ে আবারও তাকে বলবে যে ঠিক আছে নিয়ে যা, নাকি বলবে যে আজ আমি পারবো না, নিজের পড়াটা শেষ করতে হবে। এই না বলাটা মানে বন্ধুত্ব শেষ করে দেওয়া নয়। আর এটা যদি তোমার বন্ধু ভাবে যে এই না বলার মাধ্যমে তোমাদের বন্ধুত্ব শেষ হয়ে গেল, সেটা ভুল ধারণা। এটা শুধু বোঝানো যে তুই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে আমার নিজের প্রয়োজনটাও আমার কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু জানো তো, এই জায়গাটাতেই আসে আজকের অনুষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে না বলা মানে মানুষকে প্রত্যাখ্যান করা নয়। তুমি মানুষটাকে ভালোবাসতে পারো, তুমি তার জন্য সব করে দিতে পারো, কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে এই ভালোবাসার মানুষটা, সেটা যেই হোক, এক্স ওয়াই জেড যেই হোক না কেন, সে আমার কোনো রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে, বা তার সঙ্গে যে সম্পর্কটা আমার রয়েছে সেটা কোনো না কোনোভাবে প্রোডাক্টিভ হচ্ছে না, তখন তার সঙ্গে তুমি কোথাও যেতে রাজি নাই হতে পারো, তুমি তার অনুরোধে রাজি নাই হতে পারো। তুমি তোমার কোনো বন্ধুকে সম্মান করো, প্রাণের থেকেও অধিক ভালোবাসো, তবে তার প্রত্যেকটা সিদ্ধান্তে যেতে তোমাকে হ্যাঁ বলতে হবে এরকম কোনো মানে নেই। তার কোনো সিদ্ধান্ত যদি তোমার মনে হয় সঠিক নয়, তাহলে তুমি না বলতে পারো। তুমি পরিবারের পাশে থাকতে পারো, তবে নিজের ইচ্ছা নিজের সীমার কথাও তোমাকে জানাতে হবে। জানো তো বন্ধু, তাই আজ থেকে কেউ যদি তোমাকে কোনো কাজ করতে বলে, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলার আগেই নিজেকে প্রশ্ন করবে যে আমি কি সত্যি করতে চাই, আমার কি এটা করার সময় আছে, আমি কি নিজের ইচ্ছায় করছি নাকি শুধুই না বলতে পারছি না। আর যদি উত্তরটা হয় যে আমি না বলতে পারছি না, তাহলে খুব শান্তভাবে বলো।

চেষ্টা করতে পারবে। আর যদি কোথাও কোনো সিচুয়েশনে তোমার মনে হচ্ছে যে না না বলাটা আমি তো পারছি না, না বলতে কীভাবে না বলবো কীভাবে না বলবো, তখন কিচ্ছু না, আমি বলছি শোনো, আজকাল তো সবার কাছেই হেডফোন থাকে, কানে হেডফোন লাগাও আর গানে গানে গান শোনো। আর সেই গানটা যদি হয় অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের, তাহলে তো কথাই নেই।

বন্ধু, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে যুববাণী কলকাতার সুপ্রভাত অনুষ্ঠানে। আর আমরা কথা বলছি আজকে একেবারেই কিভাবে না বলা যায়। না বন্ধু, তোমার কি মনে হচ্ছে যে আমি সকাল সকাল নেগেটিভিটি নিয়ে আলোচনা করছি? একেবারেই নাই বন্ধু, আমি আলোচনা করছি তোমার আর আমার মনের পজিটিভিটি নিয়ে, কিভাবে আমরা পজিটিভ থাকবো, না বলবো কিভাবে, না না বলে। মানে কখনো কখনো এটাও বলা যেতে পারে কি যে সরি, আই অ্যাম আনডান। বন্ধু জানো তো, সব কিছুতে হ্যাঁ বলা কি সত্যি ভালো মানুষের লক্ষণ হয়? আমরা তো অনেক সময় মনে করি যে যে কারোর অনুরোধ ফেরায় না, সবাইকে সাহায্য করে, কারোর মনে কষ্ট দেয় না, সেই তো সব থেকে ভালো মানুষ। তবে গভীরভাবে যদি তুমি ভাবো, ব্যাপারটা এতটা সহজ নয়। কারণ হ্যাঁ শব্দটা যেমন একটা সম্পর্ক তৈরি করতে পারে, তেমনই ভুল জায়গায় বলা একটা হ্যাঁ নিজের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে দিতে পারে। যেমন আমার কথায় কথায় একটা গল্পের কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার গল্প ধরো। এই যে কাবুলিওয়ালাতে যে রহমত আর ছোট্ট মিনি ছিল, দুজনের সম্পর্ক তো একেবারেই আলাদা এবং দুজনেই সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। একজন আফগানিস্তান থেকে কলকাতায় এসেছে জীবিকার জন্য, আর অন্যজন একটা ছোট্ট বাঙালি মেয়ে। তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, সেখানে কোনো স্বার্থ নেই, নেই কোনো হিসাব। মিনির সঙ্গে কথা বলার মধ্যে রহমত যেন নিজের ভেতরে থাকা সেই ছোট্ট মেয়ের স্মৃতিটা খুঁজে পেত। এবার ভাবো, মানুষের জীবনে তো এরকম কত সম্পর্কই আসে যেখানে আমরা শুধু অন্য মানুষের জন্যই কিছু করতে চাই। রহমতের ক্ষেত্রেও জানো তো, তার নিজের জীবনটায় একটা সবথেকে বড় টান ছিল তার মেয়ে। আর সে নিজের দেশ থেকে যখন অনেক দূরে এসে এখানে কাজ করছিল, তখন সে নিজের পরিবারকে থেকে তো ডেফিনেটলি দূরেই ছিল, তার নিজের পরিবারের কথা তার মনে আসতো, আর ছোট্ট মিনি এই গ্যাপটা যেন পূরণ করে দিত। এখানে জানো তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যায় যে অন্যের জন্য অবশ্যই কিছু করা ভালো, তবে নিজের জীবনের দায়িত্ব, নিজের প্রয়োজন, নিজের মানুষ, এসবকে ভুলে গেলেও তো ভালো কাজটা অসম্পূর্ণ থেকেই যায়। আমাদের বাস্তব জীবনও জানো তো এরকমই হয়। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে হ্যাঁ আমি তো সব জায়গায় না বলে দেবো, সেটা কি আদৌ ঠিক হবে? না, তুমি সব জায়গায় না বলবে না যেখানে তোমার ভীষণ কাছের মানুষ আছে, বা ধরো যে তোমাকে ভালোবাসতে চাইছে তাকে তুমি না বলো না প্লিজ। বা ধরো যে এমন কোনো সিচুয়েশানে আছে ডিস্ট্রেসে, তুমি যদি হাতটা বাড়িয়ে দাও, তুমি যদি বলো যে এসো বন্ধু, তাহলে তার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যেতে পারে, তখন তুমি না বলো না, সত্যি না বলো না। বা ধরো এমন কোনো বিষয় যেখানে তোমার উপস্থিতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমার উপস্থিতিটা সেখানে একটা ব্যাপার তৈরি করবে, সেখানে ডেফিনেটলি না বলো না, কারণ নিজের ইম্পর্টেন্সটাও তো ম্যাটার করে, তাই না? তাই ভালোবাসায় না নয়, বন্ধুর ডিস্ট্রেসে না নয়, তখন তো বন্ধুকে শোনাতে হবে যে এসো বন্ধু, হাতটা ধরো, আমি আছি।

বন্ধু, বন্ধু ডাকলে চলে আসতে হয়, এরকম যুদ্ধ যুদ্ধ ভাব নিয়েই আসতে হয়। কেউ ভালোবাসলে পাশে থাকতে হয়, কেউ মনে করলে সাড়া দিতে হয়। মাঝে মাঝে দেখবে মাথায় একটা প্রশ্ন আসে যে আমি কি সত্যি ভালো মানুষ, নাকি আমি শুধু কাউকে না বলতে পারি না। এই প্রশ্নটা না ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভালো মানুষ হওয়া আর সবাইকে খুশি করা এক জিনিস নয়। একজন মানুষ তোমার কাছে সাহায্য চাইতে পারে, তুমি সাহায্য করবে যদি পারো, আর যদি তুমি না পারো তাহলে না বলার অধিকার তোমার আছে। যদি তুমি একটু খুঁটিয়ে ভাবো দেখবে আমাদের ইতিহাসও সেই কথা বলে। মানে যেখানে ধরো ওই যে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন হলো, ইতিহাসে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের কথাও আমরা জানি। সত্যাগ্রহের মূল শক্তির মধ্যেই ছিল অন্যায়ের সামনে মাথা নত না করা। শুধু মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ কেন, আমাদের যে এত বড় স্বাধীনতা আন্দোলন হলো, সেখানে যে এত এত বীর শহীদ, আমাদের এই ভারতবাসীর ভাই বোন, এরা যে প্রাণ দিয়েছে, কত ছোট ছোট বয়সে তারা দেশের জন্য নিজেদের প্রাণ বলি দিয়েছে, কেন দিয়েছে? তারা তো চাইলে হ্যাঁ বলতে পারতো যে হ্যাঁ ব্রিটিশ শাসন চলছে, চলো। তারা না বলেছে, আর না বলেছে বলেই যুদ্ধ এসেছে, যুদ্ধ এসেছে বলেই আজকে 2026 সালে দাঁড়িয়ে তুমি আর আমি স্বাধীন ভারতের স্বপ্ন দেখছি। তাই না বলার শক্তি এতটাই, যেটা ইতিহাস বলে। ভাবতো যদি অন্যায়ের সামনে তখন তারা বলতো যে ঠিক আছে তোমরা যা বলছো আমরা তাই করব, তাহলে এত বড় পরিবর্তন কি আসতো? সবসময় হ্যাঁ বলা ভালো নয়, কখনো কখনো একটা নাও শক্তিশালী হয়ে উঠতে পারে। অন্যায়ের বিরুদ্ধে না বলা, অন্যায় আচরণের বিরুদ্ধে না বলা, নিজের মূল্যবোধের বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রেও না বলা।

শোষণের ক্ষেত্রে না বলা, মানে না মানে নেতিবাচকতা নয়, ওই যে বললাম তোমার আর আমার মনের পজিটিভিটি, কখনো না মনে না মানে নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া, কখনো কখনো না মানে নিজের আত্মসম্মানকে রক্ষা করা, আর কখনো কখনো না বলে ভুল কাজের সঙ্গে আপোষ করা যায় না। তবে এখানেও জানো তো একটা ভারসাম্য রক্ষা করতে হবে, মানে সব কিছুতে তুমি না বলে দিচ্ছ সেটাও তো ভালো নয়, কারোর সত্যিকারের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো তখন হ্যাঁ বলতে হবে, নিজের সুবিধার কথা সবসময় ভাবছ সেটাও তো ভালো আচরণ নয়। তাই আসল বিষয়টা হলো কখন হ্যাঁ বলতে হবে আর কখন না বলতে হবে সেটা বুঝতে শেখা। ওই যে বললাম না যে তোমার বন্ধু বিপদে পড়েছে, তুমি সেই সময় তোমার কাছে সাহায্য চাইছে, তুমি পারো, তোমারও সময় আছে, সেখানে হ্যাঁ বলাটা ভীষণ সুন্দর ব্যাপার। আর একই বন্ধু যদি প্রতিদিন তোমাকে নিজের গুরুত্বপূর্ণ কাজ নষ্ট করে সাহায্য নিতে থাকে, তখন তুমি বলবে যে না আমি পারছি না, দেখ আমি তো তোর সাহায্য করতে চাই, তবে প্রতিদিন আমার তোকে সাহায্য করা সম্ভব নয়। এখানে বন্ধুটার কী করণীয়? এখানে বন্ধুটার এই করণীয় যে নিজের পাশে দাঁড়ানো, যে নিজের পাশে দাঁড়ায় জানো তো তাকে কেউ হারাতে পারে না, যা খুশি হয়ে যাক না কেন, মানে হাত ভাঙুক পা ভাঙুক ডেফিনাইটলি সব কিছু ভেঙে যাক, তবু নিজের মনোবল যদি অটুট থাকে তাহলে সমস্ত সিচুয়েশানে নিজেই লড়ে নেওয়া যায়। হ্যাঁ অবশ্যই মন ভাঙাটা যাবে না, মন ভাঙলে একটু বেশি কষ্ট লাগে। হ্যাঁ বন্ধু, তবে তুমি সবসময় যে বন্ধুকে প্রত্যাখ্যান করে দিচ্ছ না বলার মধ্যে, এটা কিন্তু নয়, তুমি একটা ভীষণ সুন্দর বাউন্ডারি তৈরি করছো, আর জীবনে এই বাউন্ডারি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ধরো একটা গ্লাসে জল ধরে বেশ অনেকটা, আর তার থেকে বেশি ঢাললে কী হবে, জলটা উপচে পড়বে। আমাদের সময় শক্তি ধৈর্য সব কিছুরই একটা সীমা আছে, আর যদি সেই সীমাটা তুমি না বুঝো তাহলে একদিন তুমি নিজে ভীষণ কষ্ট পাবে। তাই আজকের কথাটা খুব সহজ করে মনে রাখো, ভালো মানুষ হওয়ার জন্য সবসময় হ্যাঁ বলতে হয় না, ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান করে, নিজের প্রতি সৎ থাকে, আর কাউকে সাহায্য করার আগে একবার ভেবে তুমি দেখতেই পারো যে আমি কি সত্যি এটা করতে পারবো, যদি পারো তাহলে মন থেকে হ্যাঁ বলো, বলো আছি, আর যদি মনে হয় যে না আমি পারছি না তাহলে বলো না তুমি থাক পড়ো আমি পাচ্ছি না।

হ্যাঁ, এবড়ো খেবড়ো রং থাক বরং, থাক। যদি কেউ আমার উপরে রাগ করে তাহলে সে রাগ করুক, ভালো মানুষ হওয়ার জন্য আমি সবসময় হ্যাঁ বলতে পারবো না। ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান করে আর নিজের প্রতিও সৎ থাকে। কাউকে সাহায্য করার আগে ভাববে যে আমি যদি পারি তাহলেই আমি করব, আর নইলে করব না। আর যদি এই নইলে করার মধ্যে সে আমাকে সেলফিশ ভাবে, যদি সম্পর্কটা খারাপ হয়ে যায় তাহলে কি করবে? তাই আজ তোমাকে কতগুলো আর উপায় বলবো, যে সবসময় তো চাপে পড়ে আমরা হ্যাঁ বলে দিই, মানে কেউ কিছু চাইলো তুমি এটা করে দেবে, আমরা না ভেবেই বলে দিলাম হ্যাঁ করে দেবো, তারপরে বাড়ি ফিরে মনে হলো আরে আমি এটা কিভাবে করব। তাই তুমি চাইলে একটা সুন্দর বাক্য ব্যবহার করতে পারো, যে আমি বিষয়টা নিয়ে একটু ভাবি, ভেবে তোমাকে জানাতে চাই। এই একটা বাক্য তোমাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাতে পারে। তোমার সময় দরকার হলে তুমি সময় নাও, কারণ তাৎক্ষণিক হ্যাঁ বলে দেওয়ার চেয়ে ভেবে একটা উত্তর বলা অনেক ভালো। ভদ্রভাবে না বলা মানে নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার ক্ষমা চাইতে হবে না। তুমি বলতেও পারো যে দুঃখিত আমি পারছি না, তবে এরমভাবেও না বলে তুমি অন্যভাবে বলতে পারো, যে এই যেরকম আমরা জেনারেলি বলে থাকি যে আমি ভীষণ সরি, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি রাগ করবে, আমি কি করব, এগুলো নয়। তোমার সিদ্ধান্তকে সঠিক রাখতে হবে, যে আমি কেন না বলছি, আমি না বলছি কারণ আমার নিজস্ব একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির বাইরে আমি পেরোতে পারছি না। আমাদের তো আড্ডা প্রায় শেষের দিকে, আর আমাদের এই আড্ডায় শেষ প্রান্তে এসে জানো তো, তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে আমার খুব ইচ্ছা করছে, করবো। সারাদিনে তুমি কতবার হ্যাঁ বলো, মানে কখনো বন্ধুর জন্য, কখনো পরিবারের জন্য, কখনো তুমি যেখানে কাজ করছো সেখানের জন্য, কখনো এমন একজন মানুষের জন্য যাকে তুমি হয়তো খুশি করতে চাইছো, আর এই ব্যস্ততার মাঝে একটা মানুষকে তো তুমি বারবার ভুলে যাও, বলো সেই মানুষটা তুমি নিজে মনে রেখো। ভালো মানুষ হওয়ার অর্থ সবার প্রত্যাশা পূরণ করা নয়, ভালো মানুষ হওয়ার অর্থ হলো অন্যকে সম্মান করা, তার প্রয়োজন বোঝা, যতটা সম্ভব পাশে থাকা, তবে তার পাশাপাশি নিজের সম্মানকেও রক্ষা করা। তাই পরের বার কেউ তোমার কাছ থেকে কিছু চাইলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলার আগে একটু থামো, আর ওই যে ওই কথাটা বলতে পারো যে আচ্ছা আমি বিষয়টা নিয়ে একটু ভাবছি, ভেবে নিয়ে তোমাকে জানাবো। আরও একটা কথা ভাবতে পারো, যে আমি কি এটা সত্যি করতে চাই, মানে আমি কি এটা করতে পারবো, নাকি শুধুই তাকে কষ্ট দিতে চাইছি না বলে হ্যাঁ বলছি। যদি সত্যি পারো তাহলে মন থেকে বলো যে হ্যাঁ আমি আছি, আর যদি না পারো তাহলে বলে দেবে দুঃখিত আমি পারছি না। কারণ তোমার এই একটা না জানো তো কাউকে ছোট করে না। কখনো কখনো আমরা নিজেদের মাথার মধ্যেই গুলিয়ে ফেলি, যে আমি না বলছি, ও আমাকে এই ভাবছে সেই ভাবছে, হয়তো এরকম নাও হতে পারে, সে তোমার ওই ডিসিশনটাকে সম্মান করতেই পারে। নিজের মনটাকে একটু শোনো, নিজের ক্লান্তিটাকেও গুরুত্ব দাও, নিজের ইচ্ছাটাকে সুযোগ দাও, কারণ তুমি অন্যের জীবনের কোনো চরিত্র নও, তুমি নিজের জীবনের একদম প্রধান চরিত্র। তোমার জীবনের সমস্ত কিছু তোমার

হাতেই রয়েছে। তাই অনুষ্ঠান শেষ করার আগে একটা কথা তোমাকে বারবারই বলবো, যে সবসময় হ্যাঁ বলা মানে ভালো মানসিকতা নয়। কোথায় না বলতে হবে সেটা বুঝতে পারাও ম্যাচিওর হওয়ারই লক্ষণ। তাই আজকে হয়তো বাড়ি ফেরার পথে, মানে পথে বা রাতে ঘুমানোর আগে তুমি নিজের কাছে একটা প্রশ্ন করো, যে আমি সবার জন্য এত কিছু করি, আমি নিজের জন্য কি করছি? আর যদি সেই উত্তরটা আজকে না পাও, তাহলে এই প্রশ্নটা করতে থাকো নিজেকে, কারণ নিজের প্রতি যত্ন নেওয়ার শুরুটা অনেক সময় এই একটা প্রশ্ন দিয়েই হয়। আর কখনো কখনো নিজেকে ভালোবাসার প্রথম বাক্যটাও হতে পারে, না আমি নিজের কথাটাই ভাবব। এই সুন্দর ভাবনাটুকু জানো তো ভীষণই সুন্দর। তুমি অন্যের পাশে থাকো, তুমি নিজের পাশেও থাকো, তুমি অন্যকে সাহায্য করো, তুমি নিজেকেও সাহায্য করো, তুমি নিজের জন্য ভাবো, তুমি অন্যের জন্যও ভাবো। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, তুমি ভালো থেকো। জুবানিয়ান স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় শেষের পথে, যেতে যেতে অবশ্যই তোমাকে শোনাবো গান আর বলে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো অবশ্যই যুববাণী, আর নিজেকে যত্নে রেখো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা।

এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন নজরুল গীতি, আজকে শিল্পী পল্লব ঘোষ।

শুনছিলেন নজরুল গীতিশিল্পী পল্লব ঘোষ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস।

দোতারা বাজিয়ে শোনালেন শিল্পী সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার শুনবেন।

0: খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রাজ্য সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। বিজেপি রাজ্যে কর্মসংস্থান ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল কয়েকটি এলাকায় গণেশ পুজোর উদ্বোধন করে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, বর্তমানে শুধু দেশের নয় বিদেশ থেকেও ব্যবসায়ীরা এরাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
1: শিল্পায়ন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্প এলেই অ্যান্সিলারিজ বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে। যে পশ্চিমবঙ্গ একদিন সারা ভারতবর্ষে শিল্পে প্রায় প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করত, আজকে সেই পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট লেবার প্রোডিউসিং স্টেট হিসেবে সারা ভারতবর্ষের কাছে পরিচিত হয়েছে।
0: বামফ্রন্টের শরিক আরএসপি রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে। বিকাশ চন্দ্র মিশ্র ওই কেন্দ্রে আরএসপি প্রার্থী হচ্ছেন বলে গতকাল দলের রাজ্য সম্পাদক তপন হোড় এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরোনোর আগেই সিপিআইএম ওই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করায় তাদের এই সিদ্ধান্ত বলে তপনবাবু জানান। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দেশের কোনো কোনো স্থানে 10 দিনব্যাপী গণেশ উৎসব পালিত হয়ে থাকে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে একটি সংস্কৃত সুভাষিত ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী কামনা করেন এই পবিত্র উৎসব যেন সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্দীপনা বয়ে আনে। রাজ্য সরকারের অনুরোধে গণেশ ও বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে শনিবার চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে। এই সময় নৈহাটি, বালিগঞ্জ, বারাসাত, মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট লোকাল টালা স্টেশন যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া, বালিগঞ্জ ব্যারাকপুর, মাঝেরহাট নৈহাটি লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। নাবালিকা বিবাহের ঘটনায় কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ তার বাবা, স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে প্রায় 1 বছর আগে শীতলকুচি ব্লকের নগর লালবাজার গ্রামের এক নাবালিকার সঙ্গে রেজ্জা কলমিয়ের বিয়ে হয়। সম্প্রতি ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে খবর যায় পুলিশে। তদন্তে নেমে গতকাল ওই তিনজনকে পাকড়াও করা হয়। তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে আজ আয়োজিত হয়েছে ফিট ইন্ডিয়া কর্মসূচির। সকালে কপিলমুনির আশ্রম চত্বরে শতাধিক মানুষ যোগচর্চায় অংশ নেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন,
2: উত্তরবঙ্গের ক্ষেত্রে 17 তারিখ অবধি প্রত্যেক দিনই 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই উত্তরবঙ্গব্যাপী রয়েছে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভীম পলশ্রীর আগে খেয়াল পরিবেশন করলেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত দেবাশিস সরকার।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। আমাদের দ্বিতীয় অধিবেশনের শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:59:54। সংবাদ একটু পরেই।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রশান্ত কুমার। ब्रिक्स नेताओं ने कहा है कि ऊर्जा सुरक्षा, सामाजिक तथा आर्थिक विकास, राष्ट्रीय सुरक्षा और सभी देशों के कल्याण की महत्वपूर्ण

এতক্ষণ শ্যামা সঙ্গীত শুনলেন মানসী কুণ্ডুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

মিডিয়াম বেভ 97.6 মিটার ইয়ানি 1008 কিলোহার্টজ পর আকাশবাণী কলকাতা কে সচেতা চ্যানেল হ্যাঁ। স্টুডিও কি ঘড়ি মে 6:10:32 হুয়ে হ্যাঁ, বক্ত হো রা হ্যাঁ বার্তা কাজ। আজ বার্তা কাজ বিষয় হ্যাঁ সোশ্যাল মিডিয়া কে দৌর মে হিন্দি ভাষা কা নয়া আন্দাজ।

0: আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন শেলী সেনগুপ্ত দাস, একজন সফল মহিলা। আজ শুনে নেব তার সফলতার কাহিনী। দিদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত।
1: থ্যাংক ইউ। আমি আজকে এখানে বলতে এসেছি আমার হাতের কাজ নিয়ে, আমার কিছু কথা এবং তার সাথে আমার এই হাতের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের নিয়ে আমার এই পথ চলার কথাটাই আমার এখানে বলার বিষয়।
0: বেশ,
1: আমি মূলত সব রকমের গয়না বানাই, গোল্ডেন সিলভার অক্সিডাইজ থেকে শুরু করে কাপড়ের গয়না, যেটা তারপরে পুঁতি।

0: তাছাড়া আজকাল মাটির জিনিসও তৈরি করছি, সব রকম ধরনের গয়নাই আমি বানিয়ে থাকি।
1: বেশ, আচ্ছা, আপনি বললেন যে আপনি গয়না বানান, একটা কথা জানতে চাইবো যে আমরা যেটা জানি যে আপনি একজন স্কুল শিক্ষিকা, যথেষ্ট দায়িত্বের এবং কর্তব্যের এবং পরিশ্রমেরও, তো স্কুল থেকে ফিরে ইচ্ছে করে বা কেন মনে হলো যে এই পেশাগত জীবনের পরেও হঠাৎ এই হাতের কাজ নিয়ে বসি?
0: হ্যাঁ, এটা হয়েছে আসলে মূলত আমার পরিবারে আমার বাবা মা ছিলেন, বাবা খুবই অসুস্থ ছিলেন, মা আগেই চলে গেছেন, বাবা অসুস্থ ছিলেন যেই সময়, সেই সময় আমাদের লকডাউন শুরু হলো। এবার এই লকডাউনের সময় দীর্ঘ সময় আমার স্কুল বন্ধ ছিল, আমার হাতে প্রচুর সময়ও ছিল, আর তাছাড়া আমার বাবার জন্য রাতের পর রাত আমাকে জেগে কাটাতে হতো। এই সময়টা আমি এই সময়টাকে কাজে লাগিয়ে আমি এই কাজটা শুরু করি। এটা যে সেই সময় যে মানে প্ল্যান করে শুরু করেছিলাম তা না, সেই সময়ে সময় কাটানোর জন্য মনটাকে একটা মানে ভালো কাজের সাথে যুক্ত থাকলে আমি আমার বাবার এই মানে ইয়ে মানে বাবার সাথে যে চলা, হ্যাঁ, এটা আমি করতে পারবো। আমাকে আমার বন্ধু তো আমাকে এটা বলেছিল যে এটা করো। আর তার সাথে সাথে এই ঘটনার ঠিক কিছুদিন আগে আমার দিদি, তার একটা বুটিক আছে, ও কাপড়ের সেলাইয়ের বুটিক, তা ও আমাকে বলেছিল যে তুই তো হাতের কাজ মানে ছোটবেলায় করতাম টুকটাক, তা তুই কিছু গয়না আমাকে যদি এর সাথে করে দিতে পারতি তাহলে ভালো হতো। ওর কিছু সমস্যা ছিল শ্বশুরবাড়ির ব্যাপারে, যার জন্য ওকে হেল্প করাটা একটু দরকার ছিল। তখন আমি নিজেই গয়নার মেটেরিয়াল কিনে ওকে কিছু বানিয়ে দিয়েছিলাম।
1: আচ্ছা,
0: বানিয়ে দিয়েছিলাম, সেগুলো খুব ভালোই সারা পেয়েছিল। তারপরে আর সেই কাজটা ও ঠিক সেভাবে এগোতে পারেনি, আমিও আর সেদিকে আর কোনো করে দিতে হয়নি। কিন্তু লকডাউন যখন হলো তখন আমার বাড়িতে যারা যুক্ত, আমার বাড়িতে যে মেয়ের সার্ভেন্ট ছিল বা আমার যারা বাবাকে দেখাশোনা করতো অনেকেরই না, তারপরে যারা ওই বিউটিশিয়ানের একটি মানে বাড়িতে কাজ করার জন্য আসতো, এদের সবারই মোটামুটি কাজগুলো কেমনভাবে চলে গেল। আর ওদের সাথে আমি এমনভাবেই যুক্ত ছিলাম যে ওদের এই মানে ওদের এই কাজগুলোর সাথে ওদের সংসারটা জড়িত ছিল। এই কারণে আমি তখন ভাবতে শুরু করলাম যে আচ্ছা, এই কাজটা তো আমি করে যদি কিছু ওদের বিক্রির ব্যবস্থা করে দিতে পারি, ওদের মানে সাথে চলতে গিয়ে আমি ওদের কাজটা শেখাতে গিয়ে দেখলাম ওদের মধ্যে অনেক প্রতিভা আছে, ওরা সেটা জানেও না। হ্যাঁ, ওদের কাজে আমার এক একজন মানে তিন চারজন যে আছে ওরা এত এফিশিয়েন্ট, ওরা নিজেরাও ভালো মতো জানতো না যে ওরা এই কাজগুলো করতে পারে। এই ব্যাপারটা থেকেই আমার শুরু। আমি একটা বুটিক খোলার চেষ্টা করেছিলাম, তারপরে যাই হোক মানে লকডাউনের পরে ওরাও আবার অন্য কাজের সাথেও যুক্ত হলো, কারণ এই দিয়ে তো আর সংসার চলে না, কিন্তু সাথে সাথে আমার সাথে ওরা যুক্ত আছে। আমরা বিভিন্ন রকম গয়না বানাই, তারপরে সেই গয়নাগুলো ওরা বাইরে সেল করে, রিসেল করে। ওদের কি হয়, ওদের যে মূল ধর কাজটা, যে কাজটা ওরা করে, তার সাথে এটা করলে ওদের কিছু রোজগার বেশি হয়, আর আমার সময় কাটে, আর আমার খুব ভালো লাগে। এই আর এই এই যে কাজগুলো না, এগুলো তো যদি মন দিয়ে করা যায় না, যদি এমনি ঘরে বসা মহিলাও যদি করেন তাহলে কিন্তু তারা মানসিক দিক থেকে অনেক ভালো থাকবেন, মানে তাদের অনেক ডিপ্রেশন কমে যাবে। আমি নিজে দেখেছি, আমি নিজে রাতের পর রাত বাবার এই কষ্টটা দেখতাম, দেখে মনটা যখন একেবারে খারাপ হয়ে যেত তখন আমি কিছুটা সময় এটার মধ্যে যখন নিজেকে মানে ডুবিয়ে রাখতাম, তখন পরবর্তীকালে একটা রিক্রিয়েশন হয়ে যেত, পরবর্তীকালে সেই কাজটা
1: একটা অন্যরকম আমি
0: করতে পারতাম। হ্যাঁ,
1: আচ্ছা, আপনি শিখেছেন কোথাও?
0: আমি কোথাও শিখিনি, আমি কোথাও শিখিনি, তবে আমি ওই মানে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখেছি, যে দেখে দেখে কি করে মানে আমি তো কোথার থেকে মেটেরিয়াল আনবো, কিভাবে বিভিন্ন বিষয়গুলোকে মানে লাগানো যায়, মেটালের জিনিস করতে গেলে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, এগুলো সবই আমি দেখে দেখে দেখে দেখে নিজের ইয়েতে ইন্টারেস্টে কিনেছি।
1: বাহ,
0: কিনে কিনে মোটামুটি আমার বাড়িতে একটা ছোটোখাটো একটা একটা মানে কি বলবো কর্মশালার মতো, এবং সেখানে সব রকম মেটেরিয়ালই আছে। এবং আরও ব্যাপার যে এই জিনিসপত্র কিনতে গিয়ে আমার সাথে দুটো মেয়ের পরিচয় হয়েছিল, এটা একটা অদ্ভুত ঘটনা। ওরা কাঁচামাল কেনার পয়সা ওদের নেই, মানে শিখছে কিন্তু কাঁচামালটা ওইভাবে কিনতে পারছে। ওদের সাথে ওইখানে দেখেই ওদের সাথে পরিচয় করে আমি বললাম যে তোমাদের আমার মেয়েরা আছে যারা গয়না বানাতে চায়, তোমরা শিখছো, তোমাদের এই ওদের ও যেভাবে প্রফেশনালি শিখছে না, সে শেখার কিছু টেকনিক আমি ওদের কাছ থেকেও শিখেছি, কারণ আমি তো দেখে দেখে শিখেছি, আমার কিছু ত্রুটি ছিল ওদের কাছ থেকে শিখেছি, ওদের তার আমার এই গ্রুপের মধ্যে নিয়ে নিলাম। এবার হলো কি, আমার তো

0: র মেটেরিয়াল কেনা আছে। এবার তারা ওরা ওইগুলো নিয়ে গিয়ে ওদের ট্রেনিং এ শিখে নিত আর ওদেরও তাহলে সুবিধা হলো, ওদের কেনার পয়সাটাও ছিল না, এরাও আমার সাথে যুক্ত হয়ে গেল। এই করে করে একটা গ্রুপ এমনি তৈরি হয়ে গেল, এখন আমার সাথেই যুক্ত আছে, কারণ ওরা শেখেও, ওরা আবার আমাকে কিছু জিনিস শেখায়। হ্যাঁ, ওরা ওদের যা আছে জানা, তারপর ওরা শেখে, ওরা বিক্রি করে, আমি হয়তো র মেটেরিয়ালটা কিনে দিলাম, প্রসেসটাও শিখিয়ে দিলাম, ওরা শিখলো, তাই জন্য ওরা যখন বানিয়ে দেয় না তখন ওদেরও আমি একটা মজুরি মতো দিই। হ্যাঁ, দিই, তারপরে সেটা ওরা যখন বিক্রি করে, ধরো আমার কোনো গয়নার দাম, মানে আমার ধরো কস্টিং পড়লো 90 টাকা মতো কস্টিং পড়লো, আমি এটাকে রোল ওভার করার জন্য তো আমার কিছু দরকার, আমি ওকে বলি, ওদের বলি যে তোরা আমাকে 20 টাকা দিয়ে দিবি, ধরো ওটা 110 টাকা হলো, ও সেটা কিন্তু 180-এ বিক্রি করছে না 190-এ বিক্রি করছে বা 200-তে বিক্রি করছে, সেটা আমি জানতেও যাই না, কিছুই না, ওটা ওদের রোজগার, কিন্তু আমার কাছ থেকে ওরা ওই তৈরি করার জন্য একটা মজুরি পায়।
1: আচ্ছা,
0: কারণ আমি এটা দিই ওদের, মানে ওরা যে কষ্ট করে করছে, মানে এমন এমন কিছু জিনিস হয়েছে যে এত সুন্দর বানিয়েছে যে আমার পুরো মানে এটাই ওদের, ওকে মজুরি হিসাবে দিয়ে দিয়েছি, সেই জন্য আমার সাথে ওদের সম্পর্কটা, ওরা আমার প্রায় সন্তান সম, এরকম 6 জন মতো আছে। একটা গয়না তৈরি করতে গেলে, অ্যাসেম্বল করতে গেলে তো অনেক কিছু লাগে, সুতো লাগে, তারপর রং লাগে, রং তুলির কাজ একজন করে, একজন সুতোর কাজ করে দেয়, আর প্রত্যেকটা মেটেরিয়াল মানে আমার জিনিস যারা ধরো নেয় তারা আর একবারও আমার কাছেই নিতে চায়, কারণ কি ওই আমি তো আর ওই সস্তা জিনিস কিনি না। এবার আমার যে ট্রাসেল বাইয়ে ওরাও আমার মেয়েরাই তৈরি করে।
1: এই যে বললেন এই যে উপাদানগুলো যেগুলো থেকে একটা গয়না তৈরি হচ্ছে, এগুলো আপনি কেনেন কোথায়?
0: হ্যাঁ, এগুলো লকডাউনের সময় তো আমার বেরোনোর উপায় নেই, এবার আমার মানে সবই যোগাযোগ, আমার এক বন্ধুর দাদার দোকান ছিল, ওকে বললাম, ওকে বলার পরে আমি তখন আর বড় বাজার বা অন্য জায়গায় যেতাম না, ও একটা নির্দিষ্ট টাইমে আমাকে আমাকে যেতে বলতো, আমি দোকানে ঢুকে আমার প্রয়োজন মতো জিনিস ভেতর থেকে নিয়ে আসতাম। এইভাবেই করেছি এবং ওই সময়টা হিউজ স্কেলে করেছি, প্রচুর করেছি, ওদের প্রচুর রোজগারও দিতে পেরেছি, মানে এক একজন 1500-2000 টাকার বেশি আমার কাছ থেকে পেয়েছে সেই সময়, এবং লাগাতারভাবে পেয়েছে, কারণ তখন সব অনলাইনে মানে আমি কুরিয়ার করে দিই, আমার যত পরিচিত সার্কেল আর ওদেরও যত পরিচিত সার্কেল সেই কুরিয়ারটা করে দিতাম, এবং কুরিয়ার এটাও কিন্তু অন্য কোনো মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো আমি নিই না, ধরো কেউ একটা মানে 4-5টা জিনিস একসাথে নিল, সেটা কুরিয়ার অফিসে গিয়ে প্যাকিং করার পরে যে রেটটা থাকে সেটাই তারা দেয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এরকম নয় যে একটা জিনিসের জন্য একটাই, মানে যেটা এমনি অনলাইনে হয়ে থাকে সেরকম ব্যাপার,
1: সেরকমটা নয়। আচ্ছা, এখন আপনি সেগুলো কিনছেন কোথায়? বড়বাজার?
0: এখন বড়বাজারেও কিনি আর ওই দোকানগুলোতেও কিনি যখন যেটা সুবিধা, আর সবচেয়ে বড় কথা যে এখন তো ওই হিউজ স্কেলে করার মানে ওরাও তো অন্য কাজের সাথে যুক্ত হয়েছে, অর্ডার অনুযায়ী যেটা যেগুলো করা হয় সেগুলো আমার স্কুলের কাছাকাছি একটা মানে মেয়েরই দোকান আছে, তার কাছ থেকেই আমি কিনি।
1: আচ্ছা, আর এই সব জিনিস ওরা বাজারজাত করছে কোথায়?
0: দুজন আছে যারা ওই বাড়ি বাড়ি গিয়েও করে থাকে বিক্রি, আর কিছু আছে ওরা দোকানের সাথে ওরা বলে যুক্ত, ওখানে দিয়ে দেয়, ওখানে দিয়ে দেয়, আর তাছাড়া ওই এই সব জিনিস না মানে ইয়েতেই বিক্রি ভালো হয়, মানে চোখে দেখে বিক্রি ভালো হয়। আর একটি মেয়ে আছে যে মোটামুটি এটার উপরেই সংসারটা চালায়, ও একটা হিউজ স্কেলে ও মেলার সাথে যুক্ত আছে, কারণ অনেক তো এখন তো বিভিন্ন রকম হস্তশিল্পের মেলা হয়, আর মানে দুজন কার্ডও করে নিয়েছে লোকাল মানে কাউন্সিলরকে দিয়ে, যাতে ওরা বিভিন্ন লোকালি মেলায় বসতে পারে।
1: আচ্ছা,
0: এইভাবেই ওদের চাহিদা অনুযায়ী আমি মেটেরিয়ালগুলো কিনে দিই, কারণ ওদের পক্ষে সম্ভব না যে মেটেরিয়াল কিনে সেটাকে মানে তৈরি করা, এটা আমি ওকে ওদের লাগাতার সাহায্য করে থাকি, কারণ আমারও ভালো লাগে করতে, মানে আমি ওদের সাথে বসে কাজ করি, আর মানে ওদের এইটার কি বলবো এটা চালানোর জন্য যে গয়না বানাতে কিন্তু বহু রকম জিনিস লাগে, মেটাল লাগে, রং লাগে, তারপরে মাটি লাগে, মাটির জিনিসের জন্য কাপড় লাগে বিভিন্ন রকম, তা সেগুলোর জন্য এতগুলো জিনিস ওদের পক্ষে টুকটাক করে, আর এইসব দোকানগুলোতে কখনো খুচরো জিনিস বিক্রি হয় না,
1: ঠিক
0: একসাথে অনেক আনতে হয়, সেটা আমি ওদের করি।
1: আচ্ছা, হ্যাঁ, এই যে আপনার এই প্রসঙ্গ ধরেই আসছে, আপনি বললেন এই শুধুই কি মানে হাতের

0: মানে আপনার যে জিনিস আপনার সেগুলো কি শুধুই গয়না নাকি
1: না,
0: আরো?
1: গয়না ছাড়াও মানে আমি পরে নিজেই নিজেকে আবিষ্কার করলাম যে আমি এগুলো পারি। গয়না ছাড়াও এই করতে করতেই আমি মানে ওদেরই মানে ইয়েতে অনুপ্রেরণায় আমি তত্ত্বের কাজও শুরু করলাম।
0: আচ্ছা,
1: মানে নিজের পরিবারের কারুর বিয়ে বা কাউকে গিফট দিলাম ট্রে করে তত্ত্ব করে, এই করতে করতে ওরা আমার কাছে তত্ত্বের কাজও শিখেছে এবং দুজন তো রীতিমতো ভালোভাবেই তত্ত্বের কাজ করছে।
0: ও আচ্ছা,
1: বিয়ে সিজনে দুজনে, সবাই তো পারবে না, দুজনে করছে ওরা। ওদের মানে ওদের ভেতরে যে সুপ্ত এটা ছিল, এটা আমার মানে রোজগারের, ওদের রোজগারের জন্য ওদের আমি নিযুক্ত করে ওদের ভেতরের এই জিনিসগুলো বেরিয়ে এসছে এবং এর জন্য কিন্তু লকডাউনটাই দায়ী। মানে লকডাউনে দীর্ঘ সময় বাড়িতে ছিলাম, আর এখন কি হয়, এখন তো আমার সাংসারিক চাপ কমে গেছে, ছেলে কেউ নেই বাড়িতে, ছোট তো ছেলে মেয়ে কেউ নেই, আমার সময় আছে কারণ আমার মর্নিং স্কুল, যার জন্য আমি করি, আমার ভালো লাগে।
0: মানে পরিবার থেকে তো তাহলে?
1: হ্যাঁ, সম্পূর্ণ সাপোর্ট, সম্পূর্ণ সাপোর্ট আমার হাজবেন্ডের আছে, আমার ছেলের আছে। আজকে এই যে বলতে এসছি এটা তো এতদিন পরে, কিন্তু আমি তো নিজের খেয়ালে করেই গেছি, প্রচুর গিফট দিয়েছি বন্ধুদের, আত্মীয় স্বজনদের, এটাও একটা ভালো লাগা।
0: ঠিক ঠিক,
1: এইভাবেই করে গেছি। কিন্তু এখন আমি ভাবছি যেটা, যে এরকম না, মানে এই যে এখানে আসলাম, যদি কেউ জানতে পারে আমার বিষয়টা তাহলে আমার কাছে শিখতে আসতে পারে। আমি গ্রুপ করে সেরকম নিডি পরিবারকেই আমি শেখাবো, নিডি মেয়েদেরই শেখাবো, মানে এমনি তো আমি প্রফেশনালি শেখাবো না।
0: ঠিক ঠিক ঠিক ঠিক,
1: সেই জন্য আমার কাছে যারা আসবে, যাদের চাহিদা আছে, যারা এটা দিয়ে কিছু করতে চায়, তাদের আমি শেখাবো এবং সেটা কোনো রেমুনারেশন লাগবে না।
0: আচ্ছা,
1: মানে আমি আমার জিনিস দিয়েই ওদের শেখাবো।
0: আচ্ছা, তাহলে কিভাবে যোগাযোগ করবে তারা আপনার সঙ্গে?
1: হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি বলে দিচ্ছি আমি, 8420567476। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে একটু বিকেলের দিক থেকে যোগাযোগ করলে ভালো হবে, কারণ আমি সকালে স্কুলে যাই, ওই সময় আমার মোবাইল অফ থাকে।
0: আর পাশাপাশি আপনার ঠিকানাটাও একটু জানি।
1: হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বিটু রোড, টপিন রোডে, 46/5 NC দাস রোড, কলকাতা 90। আমার সাথে ফোনে যোগাযোগ করে নিলেই আমি বলে দেব। আগে আমি গ্রুপ করে শেখাতে চাই, যদি এটা সবাই জানতে পেরে সেরকম কেউ আমার কাছে শিখতে চায়, আমি সে যাতে পরবর্তীকালে স্বাবলম্বী হতে পারে বা নিজের রোজগারটাকে বাড়াতে পারে, হয়তো তার ভেতরে কোনো সুপ্ত প্রতিভা আছে, সেটা রিভিল হবে এবং ভালোও লাগবে, মানে আমি করতে পারি এটা। আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, মানে আমি কিন্তু তাদের একজন কর্মী। এই যে তাদের বিভিন্ন সুখের চাদর, সেখানে কতগুলো প্রকল্প আছে,
0: মানে আপনার এনজিওর নাম সুখের চাদর,
1: সুখের চাদর, কতগুলো প্রকল্প আছে, শিক্ষা জ্যোতি, আস্থা জ্যোতি, আরোগ্য জ্যোতি, এরকম আমরা মানে বাচ্চা ছেলে মেয়েদের যারা খুবই নিডি তাদের অর্থ সাহায্য, এককালীন বা তাকে স্কলারশিপ দেওয়া, এটা আমরা করে থাকি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক ছাত্র আছে আমাদের, মানে যারা পড়ছে, যাদের সহযোগিতা আমরা করছি। আমার সেই খাতে প্রত্যেক মাসে আমি একটা রেকারিংলি সেখানে একটা টাকা দিয়ে থাকি আমার এই কাজ থেকে। হ্যাঁ, আর একটা আরোগ্য জ্যোতি বলে একটা প্রকল্প আছে, যেখানে বয়স্ক যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, মানে খুবই অবস্থা খারাপ, অথচ তাদের ওষুধপত্রের দরকার, তাদের ট্রিটমেন্টের দরকার, সেই খাতেও আমি কিছু টাকা দিয়ে থাকি এবং সেটা এই খাত এখান থেকেই দিয়ে থাকি, আমার লভ্যাংশ থেকেই আমি দিই। এই লভ্যাংশতে আমার কোনো কাজ আসে না, আমি নিজস্ব কোনো ইয়ে করি না, যেটুকু পাই ওই জিনিস কেনা, ওদের জন্য করা আর এইখানে।
0: বেশ, আচ্ছা, এই যে আপনার কথার প্রসঙ্গ ধরেই বলি, যে একটা নতুন কাজে একটা কনস্ট্রাকটিভ কিছুর সঙ্গে আপনি যুক্ত আছেন, হাতের কিছু বানাচ্ছেন, উপহার দিচ্ছেন, মানুষজন নিচ্ছে, এটা তো খুবই আনন্দের এবং ভালো লাগার। এরকম আপনার মতো যদি আরো পাঁচটা মেয়ে এগিয়ে আসতে চায়?
1: এটাই এটাই আমার কথা, অনেকে অনেক কিছু পারে কিন্তু সবার সামনে আসতে পারে না, কিন্তু
0: প্রতিবন্ধকতা।
1: আমি বলছি যে এটা মানে আমি নিজেও তো কোনোদিন ভাবিনি যে এটা করব, এটা করে অনেক কিছু মানুষের জন্য করা যায় সেটাও আমি বের মানে করতে গিয়ে বুঝতে পারলাম। আর যারা ঘরে বসে করো, লজ্জা পাচ্ছে বা ইয়ে পাচ্ছে, কিন্তু এইগুলো দিয়েও যে অনেক কিছু হয় সেইটা থেকে আমি বুঝতে পেরেছি, এবং সেই রকম যদি কেউ আমার সাথে যোগাযোগ করে তাকে উদ্বুদ্ধ করতেও আমি রাজি আছি।
0: মানে ধরুন অনেকেই বুঝতে পারে এই যে একটা পুঁজির বিষয় থাকে,
1: ধরো যেখানে কাঁচামাল বিক্রি হয় সেখানে লার্জ স্কেলও বিক্রি হয় আবার কিছু কিছু খুচরো বিক্রি হয়, সেটা দিয়ে শুরু করতে পারে, শুরু করে বাজারটা দেখতে পারে। এবার শুরুটা করতে হবে।
0: আচ্ছা, মানে কি বলবেন, মানে আর পাঁচটা মেয়েকে কিভাবে আপনি উদ্বুদ্ধ করতে চান?

চার পাঁচটা মেয়েকে এটাই বলবো যে তোমাদের যা তোমরা নিজেরাও জানো না হয়তো যে তোমরা কি পারো, আর যারা পারে আগাতে সাহস পাচ্ছ না, কিন্তু সাহস করে এগো এবং সেগুলোর মানে কাজে লাগাও। আর এখন ডোর টু ডোরও অনেক কিছু মানে সেল করা যায়, সেটার বা নিজস্ব সারাউন্ডিংসেও তোমরা সেল করতে পারো বা অনলাইনকেও কাজে লাগাতে পারো। সবাই আমার মোবাইল ব্যবহার

0: ব্যাপারেও যদি কোনো যোগাযোগ তোমরা আমার সাথে করতে চাও, আমার অভিজ্ঞতা দিয়ে আমি শেয়ার করব।
1: আচ্ছা বেশ, আরো একবার যদি আপনার যোগাযোগ নম্বরটা বলে দেন আমাদের শ্রোতা বন্ধু।
0: আমি আবার বলছি, আমার যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি, 8420567476।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন শেলি সেনগুপ্ত দাস। আজ আমরা শুনলাম একজন মহিলার সফলতার কাহিনী।

0: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে শিল্পী কিশোর কুমার, ছবির নাম কটি পতঙ্গ।

আকাশবাণী কলকাতা ছড়াছবির গানের অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খেলার খবর।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করছেন এরকম রাজ্যের প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেবে রাজ্য সরকার। শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত অষ্টমবার মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে। ইউএস ওপেন টেনিসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাফেরেভ। আসছে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করছেন এরকম রাজ্যের প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেবে রাজ্য সরকার। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এখবর জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার মাধ্যমে আর্থিক সহযোগিতা নিয়ে রাজ্যের প্রবীণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চায় নতুন সরকার।
1: আমাদের পশ্চিমবঙ্গের যারা প্রাক্তন প্লেয়াররা ছিলেন, যারা আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করে, যারা ভারতবর্ষকে গর্বিত করেছে, তাদেরকে আমরা প্রতি মাসে 10,000 টাকা করে সাম্মানিক দেব। এবং আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট স্কিম, তার মাধ্যম দিয়ে বিভিন্ন, আপনি যদি আমাদের রাজ্যে কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করতে চান, 1 কোটি টাকা আপনাদেরকে সরকারের তরফ থেকে সহায়তা করা হবে। স্পন্সরশিপ যেমন থাকে থাকবে, কিন্তু সরকারের তরফ থেকেও আপনাদেরকে উৎসাহ দেওয়া হবে, এবং সেটাও অনলাইনের মাধ্যমে।
0: শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত অষ্টমবার মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 183 রান তোলে। সেফ আলী ভার্মা 68, স্মৃতি মন্ধানা 59 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 20 ওভারে 111 রানে অল আউট হয়ে যায়। শেফ আলী ভার্মা ম্যাচের সেরা হয়েছেন। পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30।

0: সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে বাকি দু ম্যাচে ভারতের অফ স্পিনার বরুণ চক্রবর্তী অনিশ্চিত হয়ে গেছেন। গতকাল প্রথম ম্যাচের পর তিনি চোট পান, চোটের কারণ অজানা। বিসিসিআই সূত্রে খবর, বরুণ সিরিজের বাইরে চলে গেছেন। ওল্ড ট্রাফোর্ডে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার সিটি 1-0 গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 60 মিনিটে জয়সূচক গোলটি করেছেন আর্লিং হালান্ড। গতকাল অন্য ম্যাচে আর্সেনাল 2-0 গোলে সাদারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাইটন 5-0 গোলে কভেন্ট্রিকে হারিয়ে দিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল সুপার সিক্স পর্বের ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচে 60 মিনিটে লালথান কিমার দেওয়া গোলে মোহামেডান স্পোর্টিং এগিয়ে যায়। সংযোজিত সময় ইস্টবেঙ্গলের পক্ষে আকাশ ইমরাম গোল করে সমতা ফেরান। তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার লক্ষ্যে কলকাতায় বেঙ্গল ফুটবল একাডেমি গড়ে তোলা হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী একথা জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন জেলায় ঘুরে প্রাক্তন ফুটবলাররা ফুটবলারদের বেছে নেবেন। মেক্সিকোর সালতিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতের শীর্ষস্থানীয় তীরন্দাজ ধীরজ বোম্মাডেভারা জাপানের নাকানিসি জুনিয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ আর্চার হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে 10ম স্থানে থাকা 25 বছর বয়সী সেনা সদস্য ধীরজ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ফাইনালে পৌঁছন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ে 20ম স্থানে থাকা নাকানিসিকে তিনি 5-6 সেটে পরাজিত করেন। এর আগে 2010 সালে এডিনবারায় সর্বশেষ পুরুষ রিকার্ভ আর্চার হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন জয়ন্ত তালুকদার। ধীরাজ ছাড়া তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক জয়ী অন্যতম দোলা বন্দ্যোপাধ্যায় 2007 সালে দুবাইয়ে মহিলাদের ব্যক্তিগত বিভাগে শিরোপা জিতেছিলেন। ইউএস ওপেন টেনিসের কিং সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। নিউইয়র্কে গতরাতে আমেরিকান বেন সেন্টালকে 6-3, 7-6, 5-6, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এবছর এটি আলেকজান্ডার জাভেরভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেতাব জয়। বেন সেন্টালের এই পরাজয়ের ফলে 23 বছর ধরে পুরুষদের সিঙ্গলসে আমেরিকার গ্র্যান্ডস্ল্যাম জয় অধরাই রইল। তবে 1972 সালে আর্থার অ্যাশের পর বেন সেন্টালই প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান যিনি ইউএস ওপেনের ফাইনালে ওঠার গৌরব অর্জন করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন এরকম রাজ্যের প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেবে রাজ্য সরকার। শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত 8ম বার মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই বাংলা ছায়াছবির গান, ছবির নাম সাহেব বিবি গোলাম, শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে বিভিন্ন সদস্য দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতে কুবেতাকাও নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সেনাবাহিনী নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলস খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভিনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সবদের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, অসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে। বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ব্রিক্স দেশগুলোর সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একটি অপরাধমূলক। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের উপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: The BRICS was very clear that any act of terrorism is criminal, and they in fact explicitly recognized Pahalgam attack. They condemned terrorism in all its forms and manifestations, including cross-border terrorism, and emphasized the zero tolerance for terrorism, rejected double standards in countering it.
0: নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স সম্মেলন শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। ভারতের সভাপতিত্বে সম্মেলনের সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 গৃহীত হয়। ঘোষণাপত্রে ভারতের সভাপতিত্বের প্রশংসার পাশাপাশি সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরশাহী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার এবং দক্ষিণ বিশ্বের স্বার্থে ভারতের উদ্যোগে স্বাগত জানিয়েছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবেৎকিন বলেন, ঘোষণাপত্রটি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরেছে এবং পরিবেশ, শান্তি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কাঠামো তৈরি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক টেড্রোস আধানম গেব্রিয়েসুসও ভারতের উদ্যোগের প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা

0: এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মন্ত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদি সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের পূর্বে থাকা নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগর নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। নতুন দিল্লিতে আজ তিনি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শ্রী জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে ভারতের সুসংগত কৌশলগত অংশীদারিত্ব রূপরেখার গুরুত্বপূর্ণ সহযোগী হল ভিয়েতনাম। 3 বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকে পর ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই টুং এর সঙ্গে ডক্টর জয়শঙ্করের বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে 2 দিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন যে, ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো, প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে।
1: ভারতীয় সাহিত্য এক বিকশিত সতদল কমল কি তরহ হ্যায়, জিসকি প্রত্যেক পঙ্খুড়ি হামারি প্রাদেশিক ভাষায়ে, কিসি ভি এক পঙ্খুটি কো নষ্ট হোনে সে কমল কা সৌন্দর্য নষ্ট হো জায়েগা। মে চাহতা হুঁ কি প্রাদেশিক ভাষায় রানী বনকর প্রান্ত মে বিরাজমান রহে অর ইন সবি ভাষাও কে বীচ মে হিন্দি মধ্যমণি বনকর এ সত দল কমল কা সৌন্দর্য বড়াতি রহে।
0: তিনি বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে যে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের মানবাধিকার কাউন্সিল ওই অঞ্চলের রাওয়ালকোট, পুঞ্চ এবং সুধুন্তি জেলায় দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এই আন্দোলন ইতিমধ্যে 100 দিন পার করেছে। এর জেরে গোটা অঞ্চলের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে, 1,000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহ চিহ্নিত হয়, তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টটি বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারত সহ বিশ্বের সকল দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ

0: residence of Union Minister Piyush Goyal in New Delhi. The government has approved export of power for 18 hours a day to Nepal Electricity Authority till the 31st of December this year. In men's cricket, India will take on Afghanistan in the second T20 International at the Arun Jaitley Stadium in Delhi tomorrow. The match will begin at 7:30 p.m. Indian Standard Time. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি দিল তো পাগল হ্যায়, শিল্পী লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণ।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি চাঁদনী, গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আশা ভোঁসলে ও বিনোদ রাঠোর।

0: बन के।
1: ছবির নাম আনন্দ আশ্রম, গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন আশা ভোঁসলে ও কিশোর কুমার।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নৈশ বিজ্ঞপ্তি আবহাওয়ার। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশেপাশের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে বিকালের দিকে কোথাও কোথাও মেঘের সঞ্চার হবার সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬%, সর্বনিম্ন ৬৮%। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন শুনবেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। 15ই সেপ্টেম্বর মঙ্গলবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত সত্যেন্দ্রনাথ বসু রচনা থেকে পাঠ, 6টা বেজে 15 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস, কথিকা ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, বলবেন ডক্টর নীলেন্দুজ্যোতি মৈত্র, 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য পুষ্টি ও অপুষ্টি, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দুবে, 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক, সকাল 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরি, সকাল 8টায় জানা অজানা প্রজাপতি সংগ্রহ, লিখেছেন ডক্টর অসীম মিত্র, 8টা বেজে 5 মিনিটে নজরুল গীতি অর্পিতা রায়, 8টা বেজে 20 মিনিটে উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, সকাল 9টায় গানে গানে প্রথম পর্ব, 9টা বেজে 25 মিনিটে জেলার চিঠি, 9টা বেজে 30 মিনিটে গানে গানে দ্বিতীয় পর্ব, সকাল 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সকাল 11টায় যুবগানের অনুষ্ঠান শরীর স্বাস্থ্য দেবজিৎ অধিকারী সৃজনী পাল, বেলা 12টায় ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী, 12টা বেজে 15 মিনিটে লোকগীতি সন্ধ্যা বসু, 12টা বেজে 33 মিনিটে উনজমির দুনো ফসল পাহাড়ের রুক্ষ মাটিতে চাষের কথা বাইরে থেকে রেকর্ড করেছেন সুব্রত চক্রবর্তী, বেলা 1টায় নির্বাচিত নজরুল গীতি, 1টা বেজে 45 মিনিটে মাননীয় সু অমৃতা হালদার রায়, বেলা 2টা বেজে 30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি অনিল বরণ হেমব্রম, পরে গীতি আলেখ্য প্রথম পর্ব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন বিতান্দে, 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থী

ছাত্রছাত্রীদের জন্য দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিদ্যা বিষয়ে আলোচনা করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার এবং দুই ছাত্র। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা বিষয়ে বলবেন দুর্গাদাস সোরেন। পরে লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীরা। সন্ধ্যে 6:38 কিষাণবাণী, মহিলা তাঁতিদের কথা, আলোচনায় রীনা মালাকার, আরতি বসাক, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জাগান, মালতী সর্দার এবং সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, লিখেছেন বিশ্বনাথ বিশ্বাস। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী সহযাত্রী, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব। রাত 8:45 অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা, এ বিষয়ে আলোচনায় থাকবেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9:00 খেয়াল, প্রীতম রায়। 9:30 শ্রবণী, স্বরচিত কবিতা পাঠ পার্থ প্রতিমাচার্য। কথিকা অচেনা শরৎচন্দ্র, বলবেন সুভাষিস চক্রবর্তী। রাত 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি অর্পিতা রায়। 10:45 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। রাত 11:00 লোকগীতি সন্ধ্যা বসু। 11:10 তবলা সৌমিত্র দাশগুপ্ত। সঞ্জয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরি। 6:35 রামচরিতমানস পর্ব 234। 6:45 শ্যামাসঙ্গীত গৌরী বিশ্বাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান বিতর্ষক চক্রবর্তী। 7:30 নজরুল গীতি অর্পিতা রায়। 8:45 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। 9:10 রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সেরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের পরবর্তী অংশ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরি। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 হিন্দি অনুষ্ঠানে পরবর্তী অংশ। সন্ধ্যে 7:10 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। 7:30 দর্পণ। রাত 8:00 বাংলা ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। রাত 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত জাস্ট টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।